0: มาตายความมือกันไงเปล่าคุณไม่รักคุณอะไรมากนะทำไปเปล่าชุกชิบยังชูริจ้าไปตีคอมพิวเตอร์กินด้านดูแค่ตัวไปตอนเดียวดูสิ
1: เราเห็นไหมมาเนี่ยคนนี้คุณทำมือนั่งคนน้ำหมดแล้วต้องไม่หมด
0: คอมพิวเตอร์บิ๊กลีกอร์เนย์สิกาวเนย์อันนี้มาร์มัดกอร์เนย์เนปาลเคย์ number one ฮาร์ดแอนด์ซาตูร์ education center โอนี่เอาซีพีแอนมาตะคอมพิวเตอร์ปาวนุก้าซาเต้คอมพิวเตอร์สิกาวเนย์รู้แค่ก็ต้องบิ๊กลีฮาเลมากอร์มาบิ๊กลีกอร์เมย์เบงก์เมย์เอาไปสกูลอาพีสดุนสุกิสังสัสตามาบิ๊กลีเนี่ยอะไรแบบบ้านเอาเนี่ยสุบิดาเป็นชาวจูซี่ English language กักชาคุปินวิวัฒนาชาวยคอมพิวเตอร์ laptop printer photocopy machine intercom system inverter solar system เอาอินเวอร์เตอร์ก็แบตเตอรี่ปนิพันชาซีซีแคมาร์ดบอร์ดปอร์ดอินเทอร์เน็ตปนิพันจูดินชาทาว
1: ทำมาเมื่อไงร้างเอง
0: ร้างเองเอาตาลโนเบตาลมาฮีเดอร์เพื่อดูกระพายเอลันจูซี่เอาเอฟโฟนนัมเบอร์ศูนย์เอ็กซ์ 5547788อันชานาเบจาร์บิส 35541ครับโอ้ยครับ good very good very good
2: यही 2083 बैशाख 2 गते देखि असार 7 गते सम्म देशैभर राष्ट्रिय आर्थिक गणना सञ्चालन हुँदैछ। उद्योग, व्यापार व्यवसाय, संघसंस्थामा आउने गणक तथा सुपरिवेक्षकलाई सत्य तथ्य विवरण उपलब्ध गराई गणनालाई सफल गर्न सम्बन्धित सबैमा सहयोगका लागि अनुरोध छ। आर्थिक गणनामा सहभागी भए सरकारलाई सही विवरण दिनु प्रत्येक प्रतिष्ठान व्यवसायको कर्तव्य हो। तपाईले उपलब्ध गराएको पूर्ण र सही विवरणले नै देशको आर्थिक समृद्धिको आधार तय गर्दछ। तथ्याङ्क ऐन 2079 अनुसार तपाईका व्यक्तिगत तथा संस्थागत विवरणहरू पूर्ण रूपमा गोप्य राखिनेछन्। यो राष्ट्रिय आर्थिक गणना सबै मिलेर सफल पारौं। राष्ट्रिय आर्थिक गणना 2082 अर्थतन्त्र मापनका लागि आर्थिक गणना
3: नेपाल सरकार विज्ञापन बोर्ड।